0: waxaan idaa saad wad nitsikaasi yaas leen doqta meego waa maskwa tiisik doqtskeyo gomik bigis kan isik
1: haasa nirin time you ready.